0: গাড়ি তো দিয়ে আছে এখন
1: আমার
0: লেডিস এখানে একা রেখে যাবো কি করে
1: চলে যান।